আজ সোমবার 28শে বৈশাখ 1948 শকাব্দ, 18ই মে 2026 খ্রিস্টাব্দ, 3রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:58:09, সূর্যাস্ত সন্ধ্যা 6:07:13। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:00।

0: Summit and bilateral engagements. This will mark the first prime ministerial visit from India to Norway in 43 years. Mr. Modi will call on King Harald V and Queen Sonia and hold bilateral talks with Prime Minister Jonas Gahr Støre. Mr. Modi will also address the India-Norway Business and Research Summit along with Norwegian Prime Minister. The visit will provide an opportunity to review the progress made in India-Norway relations and explore avenues to further strengthen them. Congress leader V.D. Satheesan will be sworn in as Chief Minister of Kerala today. The Chief Minister designated yesterday evening unveiled a 21-member UDF cabinet ahead of today's swearing-in ceremony. Of the 21st ministers, 14, including Satheesan himself, are first-timers. Announcing the cabinet after submitting the list of ministers to Governor Rajendra Arlekar, Mr. Satheesan said the entire UDF ministry will be sworn in together. Congress secured 11 ministerial berths besides the Chief Minister's post. Mr. Satheesan also announced the Thiruvanchur Radhakrishnan will be the Speaker and Shanimol Usman will be the Deputy Speaker. India has expressed deep concern at the attack targeting the Barakah nuclear facility in the UAE. In a statement, Ministry of External Affairs said such actions are unacceptable and represent a dangerous escalation. New Delhi has urgently called for restraint and a return to dialogue and diplomacy. Union Minister for Health and Family Welfare Jagat Prakash Nadda has arrived in Switzerland to participate in the 79th World Health Assembly. The six-day event will begin today in Geneva. In a social media post, Mr. Nadda said that his year's theme, Reshaping Global Health, a Shared Responsibility, highlights the importance of collective action in addressing global health challenges. In IPL cricket, Delhi Capitals defeated Rajasthan Royals by 5 wickets at Arun Jaitley Stadium in Delhi last night. Earlier in another match, the Delhi Royal Challengers Bengaluru defeated Punjab Kings by 23 runs in Dharamshala. In today's fixture, Chennai Super Kings and Sunrisers Hyderabad will clash at M.A. Chidambaram Stadium in Chennai at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ অর্থাৎ 18 মে 2026 সোমবারের অনুষ্ঠানগুলির বিষয়। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, ধান কাটার পর অবশিষ্টাংশের সঠিক ব্যবহার, বলবেন মাধবচন্দ্র ধারা। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস নিয়ে বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেয়াসিনী ঘোষ। 8:00 বিজ্ঞানের খবর, রচনা অপরাজিত বন্দ্যোপাধ্যায়। 8:05 শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে আধুনিক গান। 8:20 বাংলা কথিকা, লোকসংস্কৃতির আনাচ কানাচ, বাংলার ডিঙি নৌকার ইতিহাসে বলাগর, বলবেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতে সানাই, শিল্পী হাসান হায়দার খান। 9:00 গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথমাংশ। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা, উপস্থাপনায় রাহুল আচার্য ও সম্পূর্ণা চক্রবর্তী। 12:00 নজরুল গীতি, শিল্পী মৈত্রেয়ী সিনহা। 12:15 লোকগীতি, ছবি চৌধুরীর কণ্ঠে। 12:35 গ্রামীণ অনুষ্ঠান, উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি, 1:50 মহিলা মহল আইনের দর্পণে, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:30 বাংলা ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করবেন মিত্র ইনস্টিটিউশন মেইনের প্রধান শিক্ষক সায়ন্তন দাস এবং সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি, অনিল মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, বিজ্ঞানের অনুষ্ঠান, বিজ্ঞান নিয়ে সচেতনতা, সত্যেশ্বর মুর্মুর সাক্ষাৎকার। 6:35 লোকগীতি, কানুরাম সরেন ও কমলাকান্ত হেমব্রম এবং সহশিল্পী বৃন্দ। 6:40 কৃষি কথার আসরে প্রথমে গ্রীষ্মকালীন ডাল চাষ, আলোচনা করবেন ডক্টর কাজল সেনগুপ্ত, কৃষক বন্ধু জীবানন্দ শীল এবং রামরঞ্জন দাস রায়। এরপর গবাদি প্রাণী পালনে প্রযুক্তি বিপ্লব নিয়ে রানা প্রতাপ চট্টোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, গরমে সুস্থ থাকুন। অতিথি ডাক্তার অনির্বাণ দলুইয়ের সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার, শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, শিল্পী সোমা ভট্টাচার্য। 9:30 আবৃত্তির আসর, কাজী নজরুল ইসলামের কবিতা কৌশিক সেনের কণ্ঠে। 9:45 সময় রায়না, প্রযোজনা অসীম রায়। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত, মনীষা মুরলী নায়ার। 10:45 আধুনিক গান, শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। এবং 11:10 শাস্ত্রীয় সঙ্গীতে সানাই, হাসান হায়দার খান, এরপর খেয়াল, শিল্পী পল্লব ভদ্র রায়। এরপর জানাব সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। সঞ্চয়িতার প্রথম অধিবেশন একটু পরেই সুবদ্ধ সঙ্গীত, বাঁশি, শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা মুরলী নায়ার। 6:35 রামচরিত মানস, পর্ব 114। 6:45 ভজন, শিল্পী পাপিয়া ঘোষ। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। 8:30 নজরুল গীতি, শিল্পী মৈত্রী সিনহা। 8:45 আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। 9:10 রসধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 আঞ্জুমান আফতাব আলমের উপস্থাপনায়। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, শিল্পী সোমা ভট্টাচার্য। এরপর সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা মুরলী নায়ার। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনম সিং। 6:30 গুল গুলশেন, পুনম সিং এর উপস্থাপনায়। 7:10 শিল্প সংলাপ, কর্মজীবীদের মানসিক স্বাস্থ্য নিয়ে ডাক্তার দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, ম্যান্ডোলিন শিল্পী অভিজিৎ পাল। এবং 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ 18 মে সোমবারের বিভিন্ন অনুষ্ঠানগুলির বিষয়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুরু হচ্ছে বাঁশি, শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাগ যোগিয়া কালেংরা এবং পরে রাগ দেশকার। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতে বাঁশি।

শুনলেন বাঁশি, শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, রাগ যোগিয়া কালেংরা। এবারে শুনবেন বাঁশিতে রাগ দেশকার, শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়।

শুনলেন বাঁশি, শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাগ যোগিয়া কালেংরা এবং শেষে রাগ দেশকার। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা মুরলী নায়ার।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রামচরিতমানস, আজ পর্ব 114।

শুনলেন রামচরিতমানস পর্ব 114। আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভজন, শিল্পী পাপিয়া ঘোষ।

শুনলেন ভজন পাপিয়া ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী।

আচ্ছা, আমার মতো কে কে আছো বলো তো, যারা ছেলেবেলায় মনে করতে যে জাদুঘর মানে সেই জায়গা যেখানে গেলে ম্যাজিক দেখা যায়। আমি কিন্তু ছোটবেলায় সেটাই মনে করতাম। তারপরে যখন প্রথম আমি মিউজিয়ামে গেলাম, সেদিন তো আমি পুরো অবাক। বেশ কিছু জিনিস বুঝতেই পারছি না, বেশ কিছু জিনিস মানে অর্ধেক জিনিস আমি বুঝতে পারছি না। এবার বাবার সঙ্গে গেছি, বাবা একের পর এক জিনিস বুঝিয়ে যাচ্ছে, দেখিয়ে যাচ্ছে, সেই সম্পর্কে কত কিছু বলছে। আর আমার মন তখন ভাবছে যে ম্যাজিক শো কখন হবে, আমি তো জাদুঘরে এসেছি জাদু দেখতে। সেদিনের সেই কথাগুলো আজকে সকালে যখন বসে ভাবছি, তখন মনে হচ্ছে যে কি সুন্দর ছিল পৃথিবীটা তখন, দুনিয়াটা কি সুন্দর সরল ছিল তখন। আর আজকেই ওয়ার্ল্ড মিউজিয়াম ডে, আজকে বিশ্ব জাদুঘর দিবস, তাই আজকের এই সময়টা জাদুঘর নিয়ে কথা বলেই বরং কাটাই। তবে জাদুর সঙ্গে কি আদেও জাদুঘরের কোনো সম্পর্ক আছে, সেই বিষয়টা আগে শুনব। জাদুর সঙ্গে জাদুঘর শব্দটির সম্পর্ক কিন্তু বেশ নিবিড়। জাদুঘরে দেখা যায় প্রাকৃতিক, পুরাতাত্ত্বিক, শিল্প এবং বিজ্ঞান বিষয়ক অদ্ভুত এবং ইন্টারেস্টিং কিছু বিষয় দ্রব্য। ইংরেজি মিউজিয়াম শব্দটিও কিন্তু এর সমার্থক বলতে পারো। গ্রিক শব্দ

মিউজিয়ন থেকে মিউজ শব্দটি এসেছে, যার অর্থ যেখানে প্রবেশের ফলে মানুষের মনে আবেগ এবং মুগ্ধতা সৃষ্টি হয়। জাদুঘর পরিদর্শনকে কিন্তু এক ধরনের ইতিহাস দর্শনও বলা হয়। এর মানে হলো যে বর্তমানের উপস্থিতি সেখানে থাকলেও তা ইতিহাসকে জানার জন্যই তৈরি হয়েছে। ফিলিপাইনের বহু শাস্ত্রজ্ঞ জাতীয়তাবাদী নেতা হোসে রিজালের একটি উদ্ধৃতি আছে যেটা ফিলিপাইনদের মুখে মুখে শোনা যায়, যার অর্থ হচ্ছে যে মানুষ জানে না তার প্রাচীন ইতিহাস, জানে না সে কোথা থেকে এসেছে, সে জানে না ভবিষ্যতে তার গন্তব্য ঠিক কোথায়। আর তোমরা তো জানোই যে এই সমস্ত বিশেষ বিশেষ যে দিনগুলো আছে সেগুলো পালনের জন্য বিশেষ কিছু থিম থাকে, সেই থিম সম্পর্কে আজকে জানবো। তবে তার আগে একটা গান শুনে নিই। রূপম ইসলামের কণ্ঠে তোমার জন্য রইল আজকে সুপ্রভাতের প্রথম গান, আর তোমার সঙ্গে জমি আজকে জাদুঘর নিয়ে, মিউজিয়াম নিয়ে, সব কিছু নিয়ে আড্ডা দিতে চলে এসেছি স্টুডিওতে আমি, তোমার যুববাণীর বন্ধু মনীষা। আগে একটা গান শুনে নিই রূপম ইসলামের কণ্ঠে, একটা সুন্দর গান, ফিরছি গানের পরে।

7 কোটি বছর আগেকার পৃথিবীতে বাস করা একটা দানবীয় ডাইনোসর, তার কঙ্কাল বিস্তৃতভাবে অবলোকন করার সুযোগ এক অদ্ভুত ব্যাপার। কখনো কখনো এইসব ডাইনোসরাসের হাড়গোড় স্পর্শ করার সুবিধাও থাকে জাদুঘরে। পৃথিবীর মাটিতে বসে এক টুকরো চন্দ্রশিলা স্পর্শ করা, কাঁচের একপাশ থেকে দানবীয় সামুদ্রিক প্রাণী দর্শন করা, কয়েক হাজার বছরের পুরনো মমি ভিসুভিয়াসের ভস্মের নিচে চাপা পড়া মানুষের তাৎক্ষণিক অবস্থার প্রতিরূপ দেখা, বিভিন্ন প্রকার লিপি এবং সেই লিপিকে পাঠ করে উদ্ধার করে অতীত ইতিহাস সম্পর্কে জানা, জাদুঘর ছাড়া আর কোথাও সম্ভব নয়। এটা আমরা সকলেই জানি এবং সকলেই এটা মানি। তবে কিছু জাদুঘর আছে যেগুলো আমাদের গোটা পৃথিবীকে একত্রে করে রেখেছে, সেই সম্পর্কে জানব। আগে জানব আজকের থিমের কথা, মিউজিয়ামস ইউনাইটিং আর ডিভাইডেড ওয়ার্ল্ড। এই কথা অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না, আর এই বছরের থিম এটি। দেখো, পৃথিবীর সব দেশে যে সব জিনিস থাকবে সেটা আশা করা উচিত নয়, কিন্তু এই জাদুঘরগুলোই গোটা বিশ্বকে একসঙ্গে বেঁধে রেখেছে। বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নমুনা দেখা যায় এই জাদুঘরেই। মানব সভ্যতার ইতিহাসে জাদুঘর শুধু পুরনো বস্তু সংরক্ষণের জায়গা নয়, বরং এটি এমন একটা কালচারাল ব্রিজ যা বিভক্ত পৃথিবীকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। জাতি, ধর্ম, ভাষা, বর্ণ, রাজনীতি কিংবা ভৌগোলিক সীমারেখা মানুষকে যতই আলাদা করুক না কেন, জাদুঘর আমাদের মনে করিয়ে দেয় যে মানব জাতির ইতিহাস, সংগ্রাম, শিল্প এবং সৃজনশীলতা মূলত এক এবং অভিন্ন। এই জাদুঘরের দেয়ালের ভিতরে একই সঙ্গে স্থান পায় প্রাচীন সভ্যতার নিদর্শন, যুদ্ধের স্মৃতি, ধর্মীয় শিল্পকলা, আধুনিক বিজ্ঞান, লোক সংস্কৃতি এবং মানুষের আবেগ। এই কারণেই জাদুঘরকে একটা বিশেষ নামে ডাকা হয়, কি বলতো? দ্য রিপোজিটারি অফ হিউম্যানিটিজ মেমরি, অর্থাৎ মানবতার স্মৃতি ভাণ্ডার। বর্তমান পৃথিবী নানা বিভাজনে আক্রান্ত, কোথাও যুদ্ধ, কোথাও ধর্মীয় সংঘাত, কোথাও জাতিগত বৈষম্য, আবার কোথাও রাজনৈতিক বিভেদ মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে। কিন্তু জাদুঘর সেই দূরত্ব কমিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি দেশের মানুষ যখন অন্য দেশের ইতিহাস, সংস্কৃতি, শিল্পকে জানতে পারে, তখন তাদের মধ্যে সহানুভূতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জন্ম নেয়। ফলে জাদুঘর কেবল পর্যটনের কেন্দ্র নয়, আন্তর্জাতিক সম্প্রীতি এবং মান

আণবিক ঐক্যেরও প্রতীক। পৃথিবীর বিখ্যাত কিছু জাদুঘরের গল্প তোমাকে শোনাবো, তবে তার আগে শুনবো আরও একটা গান। ভূপেন হাজারিকার কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা। শুনতে থাকো, ফিরছি গানের পরে।

জাদুঘরও হয়তো তাই বলছে যে ইতিহাস, আমি ইতিহাস। একদমই তাই, জাদুঘরও তো বিভিন্ন ইতিহাসের জিনিসপত্র দেখা যায়। কিন্তু একটা কথা আমাকে বলো তো, আজকে যেমন ওয়ার্ল্ড মিউজিয়াম ডে বা বিশ্ব জাদুঘর দিবস সেটা আমরা জানি, কিন্তু আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী ঘটনা ঘটেছে ইতিহাসকে তো আমাদের জানতেই হবে। তাহলে শুনে নিই আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী ঘটনা ঘটেছে।

1872 সালের আজকের দিনে দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, সমাজকর্মী এবং সমাজ সংস্কারক সমালোচক ব্যাট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল জন্মগ্রহণ করেন। রাসেল 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন, যা ছিল তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনার স্বীকৃতিস্বরূপ, যেখানে তিনি মানবতার আদর্শ এবং চিন্তার মুক্তিকে ওপরে তুলে ধরেছেন। ব্যাট্রান্ড রাসেলের বইসমূহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। মোতাহের হোসেন চৌধুরী তার কনকুয়েন্সড হ্যাপিনেস এই বইটি বাংলায় অনুবাদ করেছিলেন। 1938 সালের আজকের দিনে অন্যতম রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পাল জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1985 খ্রিস্টাব্দে আনন্দবাজার গোষ্ঠী সুরেশচন্দ্র স্মৃতি আনন্দ পুরস্কার লাভ করেন। ওই বছরই দিল্লি বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ নরসিংহ দাস পুরস্কার প্রদান করেন তিনি। বিশ্বভারতীতে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রবর্তিত অশোক কুমার সরকার স্মৃতিবৃত্তির প্রথম প্রাপক হিসাবে 1985 খ্রিস্টাব্দ হতে 3 বছর রবীন্দ্র ভবনে গবেষণার কাজ করেছিলেন। ১৮৮৬ সালের আজকের দিনে বাঙালি সাংবাদিক, প্রবন্ধকার এবং ঔপন্যাসিক অক্ষয় কুমার দত্ত প্রয়াত হন। অক্ষয় কুমার দত্ত সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে লেখক জীবন শুরু করেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। তিনি মূলত ইংরেজি সংবাদপত্রের প্রবন্ধগুলি বাংলায় অনুবাদ করতেন। অক্ষয় কুমারের অনেক রচনা ইংরেজি থেকে অনূদিত এবং সংকলিত, তবে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় বইটি নিজস্ব মৌলিক উপাদান অনেক ছিল। তিনি ছিলেন ভারতে বিজ্ঞান আলোচনার পথপ্রদর্শক। বালিগ্রামে বোটানিক গার্ডেন নামক একটি বাড়িতে তিনি শেষ জীবন অতিবাহিত করেন। 1886 সালের 18 মে অর্থাৎ আজকের দিনে তিনি প্রয়াত হন। ১৯৩৪ সালের আজকের দিনে বাঙালি কবি মুকুন্দ দাস প্রয়াত হন। মুকুন্দ দাস স্বদেশী এবং অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান এবং নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। প্রকৃতপক্ষে তিনি একজন চারণ কবি ছিলেন। মুকুন্দ দাস কারাবাসে থাকাকালীন তার স্ত্রী সুভাষিনী দেবীর মৃত্যু হয়। মুক্তি লাভের পর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং অন্যান্যরা তাকে সান্ত্বনা দেন এবং উদ্বুদ্ধ করেন, যার ফলে তিনি পুনরায় রচনায় মনোনিবেশ করেন। 1934 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ১৯৪৩ সালের আজকের দিনে বিখ্যাত চিকিৎসক এবং শিক্ষাবিদ নীলরতন সরকার প্রয়াত হন। তিনি বহু শিক্ষা সংস্থা এবং গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং এগুলি স্থাপনে সহযোগিতা করেছিলেন। তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন এবং শিল্প স্থাপনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। নীলরতন সরকার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক অনেক গভীর ছিল। নীলরতন সরকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরম বন্ধু। রবীন্দ্রনাথের পারিবারিক চিকিৎসক এবং উপদেষ্টাও ছিলেন তিনি। কবি স্নেহভরে তাকে নীলু বলে ডাকতেন। তিনি সিজদী কাব্যগ্রন্থটি নীলরতন সরকারকে উৎসর্গ করেছিলেন। ক্যাম্বেল মেডিকেল স্কুল কলেজ রূপান্তরিত হয়ে তার নাম হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ১৯৮৪ সালের আজকের দিনে সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা এবং ছন্দশ্রী নলিনীকান্ত সরকার প্রয়াত হন। তিনি নজরুলের স্বরলিপি সংকলন সুরমুকুর এবং স্বরলিপিকার। নলিনীকান্ত সাংবাদিকতার হাতেখড়ি শরৎচন্দ্র পণ্ডিত বা দাদা ঠাকুরের জঙ্গিপুর সংবাদ পত্রিকায় হয়েছিল। শরৎচন্দ্রের পণ্ডিতের জীবিত থাকা অবস্থাতেই তিনি একটি বই চলচ্চিত্রে পরিণত করেন, সেটি ছিল দাদা ঠাকুর। ছবি বিশ্বাস দাদা ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন।

0: আজ এই দিনে
1: আজকের দিনেই ইতিহাসের পাতায় ঠিক কী কী ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তো জানলাম। এবারে আরও একটা গান শুনে নেব। এবারে ইন্দ্রনীল সেনের কণ্ঠে শুনব একটা গান।

এবারে বলবো সেই সমস্ত জাদুঘরগুলোর কথা। প্রথমেই বলতে হবে দ্য লুভার মিউজিয়ামের কথা। 1793 সালে ফরাসি বিপ্লবের পর এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এর আগে এটি ছিল ফরাসি রাজাদের একটা প্রাসাদ। বিপ্লবের পর সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। বর্তমানে এটি

0: বিশ্বের বৃহত্তম শিল্প জাদুঘর। এখানে প্রাচীন মিশর, গ্রিস, রোম এবং রেনেসা যুগের শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। মোনালিসা এই জাদুঘরের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ। লুভার দেখায় যে শিল্প মানব জাতির একটি অভিন্ন সম্পদ। এর পরে যে মিউজিয়ামের কথা আসে সেটা হচ্ছে দ্য ব্রিটিশ মিউজিয়াম। 1753 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই ব্রিটিশ মিউজিয়াম বিশ্বের প্রথম জাতীয় পাবলিক জাদুঘর হিসাবে কিন্তু পরিচিত। এখানে প্রাচীন মিশরীয় মমি, গ্রিক ভাস্কর্য এবং এশীয় সভ্যতার বহু নিদর্শন কিন্তু রয়েছে। ঔপনিবেশিক যুগে ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত বস্তু এখানে সংরক্ষিত হয়েছে। এটি মানব সভ্যতার বৈচিত্র্যকে একত্রে তুলে ধরে। 3 নম্বরে রয়েছে দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। 1814 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘর ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। ড্যানিশ উদ্ভিদবিদ নাথানিয়েল ওয়ালিচ এটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রাচীন মূর্তি, বৌদ্ধ স্তূপ, মমি, জীবাশ্ম এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। ভারতীয় উপমহাদেশের ইতিহাস এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে এর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। সালের ধারা অনুযায়ী যদি দেখি তাহলে এর পরেই চলে আসে 1870 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি জাদুঘর। তার নাম দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট। এই জাদুঘরটি দ্য মেট নামেও কিন্তু পরিচিত। এটি আমেরিকার সবচেয়ে বড় শিল্প জাদুঘর। এখানে 5000 বছরের ইতিহাসের শিল্পকর্ম রয়েছে। ইউরোপীয়, ইসলামিক, এশীয় এবং আফ্রিকান শিল্পকলার সমন্বয় এটিকে আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এরপরে আসে ন্যাশনাল মিউজিয়াম অফ চায়না। 2003 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘর চীনের ইতিহাস এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। এখানে প্রাচীন রাজবংশ থেকে আধুনিক চীনের ইতিহাস তুলে ধরা হয়েছে। এটি চীনা সভ্যতাকে বৈশ্বিকভাবে পরিচিত করেছে। এরপরে আছে অ্যাক্রোপলিস মিউজিয়াম। 2009 সালে আধুনিক রূপে প্রতিষ্ঠিত হলেও এর সংগ্রহের ইতিহাস কিন্তু বহু পুরানো। এখানে গ্রিক সভ্যতার গুরুত্বপূর্ণ ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। গণতন্ত্র, দর্শন এবং নাট্যকলার জন্মভূমি হিসাবে গ্রিসের ঐতিহ্য এই জাদুঘরের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে পড়েছে। বেশ, অনেকগুলো জাদুঘরের কথা তো তোমায় বললাম, তবে এরপরে একটা গান শুনে নিতে ইচ্ছা করছে। নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শুনবো একটা গান, ফিরছি তারপরে।
1: जो बहाव के साथ बहता है, कश्ती आगे हो तो किस्मत भी साथ रहता है। छूट जाए जो एक बार उस लम्हे की लहर, तमाम उम्र वो शख्स फिर शिकस्त सहता है। अलविदा जुल्फी।

0: এতক্ষণ ধরে তোমার সঙ্গে আমিই বকবক করে যাচ্ছি, কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, পোস্টার দেখেছো মানে তুমি বুঝতেই পেরেছো এবারে কি আছে। এতক্ষণ আমার বকবকানি শুনেছো, এবার মনে হচ্ছে একটু ইন্টারেস্টিং কিছু শুনি। স্টুডিওর বাইরে থেকে শ্রীপর্ণা কিছু একটা আমাদেরকে বলতে চাইছে, কিছু একটা বার্তা দিতে চাইছে। তাহলে শ্রীপর্ণার কথাটা আগে শুনে নিই, এবারে শুনবো শ্রীপর্ণা আমাদের ঠিক কী বলতে চাইছে, তারপরে ফিরবো আবার নতুন গল্পে।
1: আচ্ছা, বলতে পারো মিউজিয়ামের বাংলা নাম কেন জাদুঘর রাখা হলো? কি এমন জাদু আছে বিশাল বিশাল ওই বাড়িগুলোয়? আসলে কল্পবিজ্ঞানের টাইম মেশিন যেন বাস্তবের রূপ পেয়েছে এই জাদুঘরে। একের পর এক যুগ যেন চোখের সামনে থরে থরে সাজানো। ইচ্ছে হলো তো পৌঁছে গেলাম মিশরীয় সভ্যতায়, আবার ইচ্ছে হতেই যখন ডাইনোসরের যুগ চলছে চলে গেলাম সেই সময়। অতীতের এই ধুলো মাখা ধূসর পাতাগুলোকেই সযত্নে বুকের ভেতর যত্ন করে রেখে দেয় যে বাড়িটা, তারই নাম মিউজিয়াম। মিউজিয়ামের গুরুত্ব আমাদের সমাজে বিরাট। অতীতকে অনুধাবন করা, স্পর্শ করা, ফেলে আসা দিনগুলোকে বোঝার প্রয়োজন আছে বই কি? সেই প্রয়োজনের বোধ থেকেই প্রতি বছর 18ই মে আজকের দিনে উদযাপিত হয় আন্তর্জাতিক মিউজিয়াম দিবস। আর আজকের দিনটার গুরুত্ব জানতে আমি তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা কথা বলে নিয়েছি জাদুঘরের সঙ্গে জড়িত সেই সব মানুষদের সঙ্গে যারা বিবর্তনের এই ইতিহাস চর্চা করছেন রোজ। প্রথমেই কথা বলে নিয়েছি পুরাতত্ত্ব বিভাগ ভারতীয় সংগ্রহালয়ের পরামর্শদাতা সত্যকাম সেনের সঙ্গে। সাধারণ নাগরিক জীবনের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে মিউজিয়াম জড়িয়ে রয়েছে, তরুণ প্রজন্ম ঠিক কতটা ভালোবাসছে মিউজিয়াম ও সংস্কৃতিকে জেনেছি তার কাছে।
2: জাদুঘর ও সাধারণ মানুষ, আমি তো বলবো একে অপরের পরিপূরক, কারণ শিক্ষা ও জ্ঞানের আলো দেখায় মিউজিয়াম। পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে মিউজিয়াম বিদ্যাদান করে, আনন্দকে সঙ্গী করে। এ আনন্দ অজানাকে জানার, অচেনাকে চেনার। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস ইউনেস্কোর একটি সংস্থা, যারা এই আজকের দিনে 18ই মে বিশ্ব জাদুঘর দিবস পালন করে। এবছর আন্তর্জাতিক জাদুঘর দিবসের মূল সুর বা বেসিক থিম হলো মিউজিয়ামস ইউনাইটিং আ ডিভাইডেড ওয়ার্ল্ড। আজ সারা বিশ্ব নানাভাবে বিভক্ত, রাজনৈতিক ভেদাভেদ, অর্থনৈতিক তারতম্য সারা পৃথিবীকে নানা ভাগে বিভক্ত করেছে। ডিভাইডেড ওয়ার্ল্ডের আরও একটি ব্যাখ্যা তার বৈচিত্র্য, তা সে সাংস্কৃতিক হোক বা সমাজনৈতিক। এই সবের

0: মধ্যেও মিউজিয়াম এক সেতুবন্ধের আদর্শে ব্রতী, রয়ে গেছে যুগের পর যুগ জীবন্ত সাক্ষী ও দলিল হয়ে। বৈচিত্র্য ও ভেদাভেদ ভুলে মিউজিয়াম আজ এগিয়ে এসেছে বিশ্বের নানা জনগোষ্ঠীর কাছে, তাদের অন্তর্ভুক্তিকরণ ঘটিয়েছে, যাকে আমরা বলি ইনক্লুসিভনেস। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শান্তি স্থাপনে অগ্রগামী হয়েছে। স্কুল কলেজে শিক্ষায় চিরাচরিতভাবে বই পড়িয়ে শিক্ষাদান করা প্রাধান্য পায়, আর মিউজিয়ামে এসে আমরা যা বইয়ের পাতায় ছবি আকারে দেখেছি সেই বস্তুগুলিকেই সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখি। এই কারণেই মিউজিয়ামকে বলা হয় ক্লাসরুম বিয়ন্ড ক্লাসরুমস। তাই মিউজিয়াম একটি আন্দোলন, যাকে বলে মিউজিয়াম মুভমেন্ট। আমাদের উপমহাদেশে যার সূচনা 1814 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটিতে আজকের ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘরের গোড়াপত্তনের মাধ্যমে। একটি জিনিস আগেও লক্ষ্য করেছি যে মূল কোনো একটি বিষয়ে ধারাবাহিকভাবে পড়াশুনো করার পর জাদুঘর বিদ্যা পড়লে যে কোনো মিউজিয়ামের পেশাদারিত্বের সঙ্গে মানিয়ে নিতে সুবিধে হয়। তবে আজকের দিনে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে জাদুঘর বিদ্যাকে পেশাদারিত্বের নিরিখে নতুন নতুন বিষয়ের উপর আলোকপাত করায়, যা যুগোপযোগী। মিউজিয়াম একটি কালচারাল স্পেস বা সাংস্কৃতিক অঙ্গন, যেখানে থাকবে হ্যাং আউট করার জায়গা, সুভেনির শপ বা স্মারক বিপণী, নতুন নতুন প্রদর্শনী, সঙ্গে পারফর্মিং আর্টের উল্লেখযোগ্য মঞ্চায়ন, সামাজিক উৎসব উদযাপনের ক্ষেত্র, আরও অসীম সম্ভাবনা নিয়ে মিউজিয়াম আজ সমাজের একটি অপরিহার্য অঙ্গ, যা নতুন প্রজন্মকে তার শিকড়কে চেনায়।
1: ইতিহাস কি শুধুই সময়ের কথা বলে, নাকি সেই সত্যিকারের গল্পে লুকিয়ে রয়েছে শিল্পের বিকাশ? জাদুঘর কিভাবে অতীতের স্মৃতি বহন করে নিয়ে চলছে আজকের দিনেও, সে বিষয়ে আলোকপাত করেছেন ভারতীয় সংগ্রহালয় মডেলিং ইউনিটের প্রাক্তন বিভাগীয় প্রধান কৌশিক পাল।
2: নমস্কার, ভাস্কর কৌশিক পাল কথা বলছি, XHOD মডেলিং ইউনিট, ভারতীয় জাদুঘর, কলকাতা। এই পৃথিবীতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বলে আলাদা কোনো বিষয় আমাদের কাছে ছিল না। আমাদের কাছে ছিল শুধু খাদ্য এবং খাদকের সম্পর্ক। ঠিক সেই সময়কাল থেকেই কিন্তু আমাদের যে মানুষ হিসাবে যে সার্ভাইভাল হয়ে, তুমি বাইসন, তুমি ষাঁড় এবং আমরা যে আলাদা, সে আলাদাটাই হয়েছেই কিন্তু দৃশ্যকলা নামক এমন একটি গুণের জন্যে, শিল্পের জন্যে। সেখানে যে ফর্ম বা যে শেপগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু কোনো বিষয় চর্চা করে হয়নি, সেটা তার মানুষের জীবন থেকে, তার ভিতর থেকে সেই শেপগুলোর মধ্যে দিয়ে নানা রকম উইপেন্স, তাদের নানা রকম অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। এবং সেখান থেকেই আমরা ধরতে পারি বা বুঝতে পারি যে এই যে আমাদের দৃশ্যকলা, দৃশ্যকলাময় জীবন, এ জগৎ দৃশ্যময়, আমি হলাম দুষ্টা। এবং সেখান থেকেই কিন্তু জীবনের যে ছোটোখাটো যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর থেকেই কিন্তু আমাদের এই গোটা জীবন সুন্দর হয়। তাই বলবো যে আপনাদের কাছে একটাই আমার বার্তা, যে আমাদের পূর্বপুরুষরা যেখানে আছেন, যেখানে তাদেরকে ছুঁয়ে দেখা যায়, তাদেরকে অনুভব করা যায়, যে যুগ যেমন একটি গুপ্ত পিরিয়ড, গুপ্ত পিরিয়ড এ ভারতবর্ষের সব থেকে উজ্জ্বলতম একটি দুর্যোগ, এবং সেখানে কিভাবে একটি সারনাথ বুদ্ধের জন্ম হলো, একদম সন্ন্যাস বুদ্ধের জন্ম হলো এবং গোটা বিশ্ব তার কাছে মাথা নত করে দিল, এই যে একটা ভাবের যে প্রকাশ এবং একটা বিশ্বকে যে একটা বার্তা পৌঁছে দিল সেই সময়, যেটা কিন্তু আজও আমাদের কাছে বড় অহংকারের। এরকমভাবেই আমি একটাই স্পেশালি বলতে চাই যে এই প্রজন্মের যে সমস্ত শিক্ষার্থী আছে এবং যারা কিছু করতে চায়, আমার মনে হয় আমাদের পূর্বের সংস্কৃতিগুলোকে যদি একটু বেশি করে তারা দেখতে পায়, বুঝতে পায় পারে, তা আমার মনে হয় তাদের জীবন চলাটাও বড় সহজ, সরল, সুন্দর হবে। নমস্কার।
1: আজকের দিনটা

আপনাকে আমাদের এত সুন্দর কিছু বার্তা দেওয়ার জন্য। আজ শ্রীপর্ণা যেরকম বলল যে আজকে বাড়ির সামনের কোনো মিউজিয়ামে তুমি সারাদিন থাকতেই পারো, গিয়ে মজা করতে পারো, এবং আজকের দিনটা তুমি কিভাবে কাটালে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজের যে পোস্টার আছে সেই পোস্টারে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই তুমি এটা জানাতে পারো। জাদুঘর শুধু অতীতের স্মৃতি সংরক্ষণ করে না, এটি ভবিষ্যতের জন্য নতুন পথ তৈরি করে। কেন বলছি বলতো? তুমি যখন কোনো একটা মিউজিয়ামে ঢুকছো বা ঢুকবে, তখন তুমি বুঝতে পারবে যে পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি আসলেই পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যুদ্ধ বিভাজন বৈষম্যের পৃথিবীতে এই মিউজিয়ামগুলো আমাদের সহনশীলতা, মানবতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দিয়েছে। মিউজিয়াম ইউনাইটিং আর ডিভাইডেড ওয়ার্ল্ড, এই ধারণাটা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী যতই বিভক্ত হোক না কেন, শিল্প ইতিহাস এবং সংস্কৃতি সব সময় মানুষকে একত্রিত করতে পারে। এই জাদুঘরগুলো মানব জাতির অভিন্ন পরিচয় এবং ঐক্যের প্রতীক হিসাবে চিরকাল গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তোমার সঙ্গে এতক্ষণ ছিলাম, এতক্ষণ গল্প করছিলাম আমি মনীষা। আর কী নিয়ে গল্প করছিলাম? গল্প করছিলাম বিভিন্ন ধরনের মিউজিয়াম নিয়ে। তবে ঘড়ির কাঁটা আমাকে জানান দিচ্ছে যে না মনীষা, এবার তোমার গল্পের সময় তো শেষ করতেই হবে। তাই সময়ের কাছে তো আমাদের হাত পা বাঁধা, তাই সময়কে তো আর আমি কিছু বলতে পারি না। তবে আবারও নিশ্চয়ই কোনো একদিন তোমার সাথে কথা হবে, গল্প হবে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কান রেখো যুববাণীতে, রেডিওতে কান রেখো, শুনতে থাকো যুববাণীর অনুষ্ঠান। আর যেতে যেতে তোমার জন্য রইল আজকের শেষ গান অনুপম রায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী, প্রথম গানটির গীতিকার কৌশিক গোস্বামী।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়ে মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। এরপর বিকেলে মুখ্যমন্ত্রী আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তরের অডিট শাখার তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ এ পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে 41 বছর করা হয়েছে। গ্রুপ বি পদে তা বেড়ে হয়েছে 44 বছর, আর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 45 বছর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেসব পদে ইতিমধ্যে 41 বছরের বেশি বয়সসীমা কার্যকর রয়েছে সেখানে আগে নিয়মই বহাল থাকবে। কলকাতায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট জায়গা ছাড়া পার্কিং করলে দিতে হবে জরিমানা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন রাস্তার দুধারে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে, পার্কিংয়ের নিয়ম নেই এমন জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না বলে স্পষ্ট জানান তিনি। এদিকে পুর দপ্তরের তরফে বার্তা পাওয়ার পরেই 27টি ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং ইস্যুতে বিশেষ অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। দখলদার সরানোর জন্য অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে গতকাল কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করলে পুলিশ ও আধাসামরিক বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়, নামানো হয় র্যাফ। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেআইনি জমায়েত হঠাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে কলকাতা পুলিশের এসিপি অশেষ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন।
1: एक अवैध जमायत हुआ था, वो कोशिश कर रहा था रास्ता अवरोध करने के लिए, पुलिस जब हटा रहा था तो पुलिस के ऊपर थोड़ा अटैक किया है, पुलिस का 3 हायर्ड व्हीकल उसको थोड़ा तोड़फोड़ किया है। तो हम लोग का तरफ से जो लीगल एक्शन है हम लोग ऑलरेडी ले चुका है और बाद में के जो लीगल एक्शन हम लेंगे। कल से कुछ बाहर से भी हम लोग के पास ऐसे इंटेलिजेंस आया हुआ है, वी आर इन द प्रोसेस ऑफ वेरीफाइंग ऑल दोस नेम्स। हम लोग ऑलरेडी कुछ अरेस्ट किया है, केस तो हुआ ही है, अरेस्ट किया है हम लोग, बहुत स्ट्रांग लीगल एक्शन।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে জনতা দরবার কর্মসূচির সূচনা করেছেন। এর আওতায় সল্টলেকে দলীয় কার্যালয়ে মানুষ তাদের অভাব অভিযোগ তুলে ধরতে পারবেন, এজন্য রেজিস্ট্রেশনের কাজ শুরু হচ্ছে আজই। আজ সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের নেত্রী লকেট চ্যাটার্জি, শশী অগ্নিহোত্রী প্রমুখ। কোচবিহারের দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান পাস জালিয়াটি কাণ্ডে ওই পৌরসভারই প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। শনিবারই ওই পুরসভার বিল্ডিং বিভাগের কর্মী উদয়ন গুহ ঘনিষ্ঠ মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। তার 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে গত সন্ধ্যায় ডায়মন্ড হারবারের মাথুর ও বাসুলডাঙ্গায় কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। আহত অবস্থায় তাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার গতকাল আহতদের দেখতে হাসপাতালে যান। আগামী 28 মে রাজ্য জুড়ে ঈদ উল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেয়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে যেসব দর্শক বঞ্চিত হয়েছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। গতকাল যুব ভারতীতে মোহনবাগান ওয়েস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ দেখতে এসে তিনি একথা বলেন।
2: যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের

0: গল ভাসিয়ে যাদেরকে ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকম ভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে।
1: শেওড়াফুলি তরুণ সংঘের উদ্যোগে গতকাল সারা বাংলা আমন্ত্রণমূলক দেহষষ্ঠব মেন্স ফিজিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 5টি ওজন বিভাগে 150 প্রতিযোগী অংশ নেন। হাওড়ার অভিষেক গুপ্ত চ্যাম্পিয়ন হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন শরদে রাগ বৃন্দাবনী সারং। শিল্পী সোমা ভট্টাচার্য তবলায় সঙ্গত করলেন অনিরুদ্ধ মুখোপাধ্যায়। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।
1: আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মজদুর মণ্ডলীর আসর।

0: হচ্ছে আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো অবসর নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন হুগলি জেলার মানসিক স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস।
1: নমস্কার।
0: নমস্কার, আপনাকে স্বাগত জানাই। অবসর, সাধারণত অবসর বলতে আমরা জানি কাজ বা কর্মজীবন থেকে স্থায়ীভাবে বা সাময়িকভাবে ছুটি নেওয়া কিংবা বিশ্রাম নেওয়া। তবে শুধুই কি তাই? শুনবো আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে। আপনার কাছে অবসর বলতে কি সেটা যদি একটু জানেন।
1: যথার্থভাবে শুরু করেছেন। অবসর বলতে সাধারণ মানুষের কাছে প্রথমেই মনে আসে একটা স্থায়ী বিরতি, এবং সাধারণভাবে সেই স্থায়ী বিরতি মানে তার কর্ম সম্পাদন কর্মজীবনের শেষাংশ, শেষের শুরু, এই অনুভূতির সূচনা। কিন্তু শুধু তাই নয়, যে কোনো সময়ের বিরতি সেটাই অবসর। এবং আজকের দিনে যদি কর্মজগতের কথা বলি, সেখানে স্থায়ী কর্মজগতের বদলে অস্থায়ী কর্মব্যবস্থা, এই বিষয়টা ভীষণভাবে প্রযোজ্য। সেটা ভীষণ রকমের উচ্চ পদ কিংবা ভীষণ সাধারণ পদ, যে কোনো ক্ষেত্রেই হোক, দু ধরনের ক্ষেত্রেই স্থায়ীর বদলে অস্থায়ী কর্ম সম্পাদন ব্যবস্থা, বিশেষত মানুষজন যারা কর্মচারী তাদের ক্ষেত্রে এই বিশেষ বদলটা কিন্তু এখন ভীষণভাবে গ্রহণীয়। সেটা দু তরফেরই গ্রহণীয়, যিনি কর্ম সম্পাদন করছেন, যিনি কর্মসংস্থান দিচ্ছেন। সেই কারণে সরকারি বেসরকারি, স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড সমস্ত ধরনের কর্মজগতের ক্ষেত্রেই এই বিষয়টা ভীষণভাবে প্রযোজ্য। তো সেটা যদি বলতে হয় সেই প্রসঙ্গক্রমে, অবসর জীবনের একটা ভীষণ অঙ্গাঙ্গীভাবে যুক্ত বিষয়, কারণ সেটা কর্ম সম্পাদনের সঙ্গে যুক্ত। অস্থায়ী বলতে সাপ্তাহিক ছুটি, সেটা একটা অবসর, বা কয়েক ঘন্টার অবকাশ, সেটাও একটা অবসর। আবার দীর্ঘকালীন কোনো নির্দিষ্ট বিষয়ভিত্তিক কারণেতে ছুটি নেওয়া, যেরকম হয়তো যিনি কর্মচারী তার কোয়ালিফিকেশন বাড়াবেন, তার জন্য একটা বিশেষ অবসরের ব্যবস্থা, বা মাতৃত্বকালীন যে ছুটি, অবসর। আবার কর্ম সম্পাদনের বয়ক্রমের শেষে স্থায়ী অবসর, সেটাও একটা অবসর।
0: বেশ, আমাদের প্রত্যেককেই অবসর নিতে হবে, হ্যাঁ, তা সেটা কখন কোন মুহূর্তে আমরা জানি না। এই যে প্রস্তুতিটা, দীর্ঘ কর্মজীবন, তারপর হঠাৎ করে অনেকটা বিরতি, মানসিকভাবে প্রস্তুতি থাকবে কিভাবে?
1: যে কোনো প্রস্তুতির বা যে কোনো কর্ম সম্পাদনের পূর্বে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পরিকল্পনা। আমরা কথা প্রসঙ্গে যেটা বলছিলাম স্থায়ী এবং অস্থায়ী, সেক্ষেত্রে স্থায়ী অবসর বা পূর্ব পরিকল্পিত অবসরের ক্ষেত্রে পরিকল্পনা নির্দিষ্ট থাকে, কোন ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য না, যেরকম মাতৃত্বকালীন ছুটি, সেটা একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি, অথবা আমার স্কুল, আমি ছাত্র কি আমি শিক্ষক শিক্ষিকা, সেখানে আমার গ্রীষ্মকালীন একটা লম্বা সময় ছুটি, পূজাকালীন একটা অবকাশ, তাহলে সেখানের ক্ষেত্রে আমি জানি নির্দিষ্ট এই সময়েতে এই বিষয়বস্তুটা হতে চলেছে,
0: সেটাকেও আমরা অবসর,
1: সাময়িক অবসর। আমার নিত্য রুটিনের থেকে, নিত্য যে
0: দৈনন্দিন যে আমাদের কাজ,
1: সেখান থেকে বিরতি। আবার এখন খেলার জগতে যেরকম বলা হয় স্ট্র্যাটেজিক টাইম আউট, তো সেটাও একটা অবসর। তা আমাদেরকে এই সামগ্রিকতার হিসেবেতেই ভাবতে হবে। যখন পরিকল্পিত, আমি সেটা আগে থেকে তার একটা নির্দিষ্ট পরিকল্পনা করলে আমার অবসর পরবর্তী সময়ে, অথবা যখন আমার কর্মজগতের থেকে আমি বিরতি নিচ্ছি,

0: এই যে হঠাৎ তৈরি হওয়া একটা শূন্যতা, সেটাকে আমি নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে, সুপরিকল্পিতভাবে, ফলদায়কভাবে সেটাকে আমি ব্যবহার করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আকস্মিক ঘটে, সাধারণভাবে আকস্মিক কী কী ক্ষেত্রে ঘটে, এক হচ্ছে গিয়ে ব্যক্তির নিজস্ব শারীরবৃত্তীয় কোনো সমস্যা হঠাৎ করে হওয়া, বা সামাজিক পরিস্থিতির কোনো সংস্থা, যেরকম কিছুদিন আগের কয়েকদিনের মধ্যে আমরা যদি দেখি একটা আকস্মিক আততায়ী আক্রমণ, সেটার ক্ষেত্রে সেখানের জনজীবনে হঠাৎ করে একটা বিপর্যয় এবং স্বাভাবিকভাবে সমস্ত কর্ম সম্পাদন, সমস্ত দৈনন্দিন যে রুটিন সেটার অবসর বা সেটার হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যাওয়া। আর কিছু বছর আগে আমরা সম্মুখীন হয়েছি কোভিড নামক একটা সিচুয়েশনের, যেখানেতে একটা সারা পৃথিবীব্যাপী হঠাৎ করে সব জিনিস স্তব্ধ হয়ে যাওয়া, তো সেখানেতেও পরিকল্পনা ছাড়া আমাদেরকে ছুটিতে কিংবা কর্মবিরতিতে চলে যেতে হয়েছিল। তো সেটাও যদি আমরা এই অবসরের ক্ষেত্রে নিয়ে আসি, তো যখন আমার নির্দিষ্টতা জানা আছে সময়ের, সেখানেতে আমাদের এই শূন্যতা, হঠাৎ করে তৈরি হওয়া শূন্যতাটাকে আমরা পরিকল্পিতভাবে অন্য অন্য ক্ষেত্রে কোথায় আমরা কাজে লাগাবো তার একটা পরিকল্পনা রাখতে পারতে পারি। ছোট ছুটির ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কি দেওয়া হয়, স্কুল তাদের অনেক হোম টাস্ক দিয়ে দেয়, তো তাকে করতে হয় না, কিন্তু যারা গার্জেন তারা আমরা সেইটাকে তাদেরকে ইউটিলাইজ করার জন্য ব্যবহার করি। তাদেরকে আমরা বলে দিই যে এই সময় এই জিনিসটা করো, তাদের সঙ্গে সঙ্গে তাদের কিছুটা বিনোদনের জায়গাও রাখতে হয়। আমাদের নিজেদের প্রত্যেকের জীবনেতেও সেই জায়গা প্রয়োজন। অবসরকালীন ক্ষেত্রে যে জায়গাগুলো আমাদের পরিকল্পনার ক্ষেত্রে মনে রাখা দরকার খুব, সেটা হচ্ছে গিয়ে অবসর মানেই শুধু বিনোদন নয়, অবসর মানে তার সঙ্গে সঙ্গে একটা ফলদায়ক কর্ম সম্পাদনও। আমি একটা কর্ম সম্পাদনের মধ্যে আছি, সেটা সুনির্দিষ্ট, সেটা বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ আমার চলে। আমার কিছু ইচ্ছে আছে যে জায়গাটাকে আমি চেষ্টা করি যে সেই জায়গাটাতে আমি মনোনিবেশ করতে কিংবা সেই জগতের সঙ্গে যুক্ত হতে। যখন আমি অস্থায়ীভাবে স্বল্প সময়ের জন্য যাচ্ছি, পরিকল্পিতভাবে আমি সেখানে যুক্ত হতে পারতে পারি। আগে থেকে আমি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করে রাখলাম। শিশুদের জন্য এখন এগুলোর অনেক সুযোগ হয়েছে, আমাদের বড়দের জন্যও প্রচুর সুযোগ এগুলোর তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে, এবং সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের ছোট উপার্জনও দেয়, অনেক ক্ষেত্রে আমাদেরকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অর্থনৈতিক কিছু ব্যয় করতে হয়। দুটোভাবেই আমরা সেটা যাপন করতে পারি, কিন্তু আলটিমেটলি সেটা আমাদেরকে একটা অভিজ্ঞতা দেয়, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা আনন্দ দেয় আর কি। যখন হঠাৎ করে হওয়া, যখন আমার এই পরিকল্পনা করার সুযোগ নেই, সেখানের ক্ষেত্রে আকস্মিকতার যে হতচকিত অবস্থাটা, সেটা যত দ্রুত সম্ভব কাটিয়ে আমাকে লক্ষ্য স্থির করতে হবে যে এই অনির্দিষ্ট কি নির্দিষ্ট সময়তে আমি কি করতে পারি। যদি উদাহরণ দিয়ে আমি বলি যে আমার কর্মসংস্থান যেটা ছিল সেটা কোনো কারণে হঠাৎ বন্ধ হয়েছে, আমি একজন কর্মচারী মানুষ কি, আমার একটা সুনির্দিষ্ট স্কিল আছে, তাহলে পরে আমার সেই বিশেষ স্কিলকে আমি ইউটিলাইজ করতে পারতে পারি, যেটা হয়তো আমার কর্ম সম্পাদনের নয়। আমি ডেটা এন্ট্রি করি,
1: আচ্ছা
0: ঠিক, দেখলাম যে আমার কোনো বাদ্যযন্ত্র বাজানোর একটা বিশেষ স্কিল আছে, কি আমার আঁকার বিশেষ স্কিল আছে,
1: একদম।
0: এই যে এখনকার সময় হঠাৎ করে আমি শূন্যতা তৈরি হয়েছে, সেই জায়গাটাতে আমার এই বিশেষ গুণকে আমি কিন্তু পুনরায় চর্চা করতে পারি। প্রত্যেক সময়েতে সেটা আমাকে অর্থ করি স্বাচ্ছন্দ্য দেবে এই উদ্দেশ্যে তো নয়, কিন্তু সময়টাকে আমার ব্যয় করা এবং সেই সময়ের ব্যয়টাতে আমি একটা ফলদায়ক কিছু করলাম, এই জায়গাটাকে করলাম
1: অনেকটা। আমি
0: যখনই আমি কিছু একটা ফলদায়ক কর্মের সঙ্গে যুক্ত হব, সেটা আমাকে খুব তৃপ্তি দেবে,
1: তৃপ্তি দেবে একেবারে।
0: তো এইভাবে কিন্তু আমরা হঠাৎ সমস্যাজনক জায়গাটাকে ইউটিলাইজেশনের পর্যায়েতে নিয়ে যেতে পারি, যেটা দিকে সমস্যা ছিল, কালকে সেখান থেকে আমি কিছু কর্ম সম্পাদন করলাম যেটা আমাকে আনন্দ দিল। এবং যদি আমরা অনেক বিখ্যাত মানুষের কি, অনেক বিখ্যাত সংস্থার সূচনা দেখি, সেগুলো কিন্তু এই ধরনের হঠাৎ করে তৈরি হওয়া একটা অবসরকালীন কিংবা তার সুনির্দিষ্ট যে জীবন ছিল সেখানের থেকে বার হয়ে আসার ছন্দেতে তৈরি হয়ে যাওয়া,
1: একেবারে ঠিক। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা নিয়ে এসেছিলাম যে মানসিকভাবে কিভাবে প্রগতিশীল হব আমরা, অবসরকালীন সময় ভালো থাকবো কিভাবে, মানসিক ছাড়া আর কি কিভাবে এফেক্টেড হই আমরা, এটা যদি একটু বলেন।
0: অবসর নিত্য কর্মজগৎ থেকে বিরতি, কর্মজগতের সঙ্গে যে জিনিসটা খুব ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক জীবন, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য।
1: একদমই,
0: কর্ম সম্পাদনে আমরা যেরকম আনন্দ পাই, আমি একজন ডাক্তার, আপনি একজন সম্প্রচার সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত মানুষ, তো আমাদের প্রত্যেক দিনের নিত্যকর্ম থেকে কিন্তু আমরা আনন্দ পাই।
1: একদম, একেবারে
0: সবগুলোর ক্ষেত্রে সমান না হলেও প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে উপভোগ করি যখন আমি এই জগৎটার থেকে সাময়িকভাবে বিরতি নিচ্ছি। স্বাভাবিকভাবে আমি যে কর্ম সম্পাদন করি দিনের শেষে, তার দরুন আমি কিছু উপার্জন করি। আমার যখন কর্ম সম্পাদন হঠাৎ করে বন্ধ হচ্ছে, স্তব্ধ হচ্ছে, আমি বছরের শেষ মানে জীবনের কর্মজীবনের শেষের অবসরের কথাই বলছি না, হঠাৎ করে সৃষ্টি হওয়া সেই জায়গাটার এই অর্থনৈতিক যে বৈষম্য কিংবা অর্থনৈতিক যে দুর্ঘটনা, সেই জায়গাটাকে আমাকে কিন্তু যে কোনো সময়ের জন্য ভেবে রেখে পরিকল্পনায় রাখতে হবে যে আমি যখন উপার্জন করি তার একটা অংশ যেন আমি বিরতির সময়েতে আমার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য সঞ্চয় করি। যত্র আয় তত্র ব্যয় এটা যেরকম কথা, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমার ভবিষ্যতের আকস্মিক সময়ের ব্যাকআপের জন্য আমার কিছু অর্থনৈতিক সঞ্চয় খুব দরকার। আজকের যারা তুলনামূলকভাবে যুব সম্প্রদায় তাদের কাছে এটা কিন্তু খুব স্পষ্ট, কারণ এখন এই স্থায়ী কর্মজগৎ এই বিষয়টাতে মানুষজন ক্রমশ সরে আসছে, তো সেখানের ক্ষেত্রে প্রত্যেকেই সেই জন্য এইভাবে পরিকল্পনা করে, সেটা স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড লেস পেড হাই পেড হোয়াট এভার, যেরকমই তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বা উপার্জন হোক, তার একটা সুনির্দিষ্ট অংশ যেন তার হঠাৎ সমস্যার সময়ের জন্য তাকে ব্যাকআপ দিতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থনৈতিক সমস্যা তাহলে একটা সমস্যা, এটা তার থেকে আমরা আসতে পারতাম, অর্থনীতির সঙ্গে যুক্ত তার পরের সমস্যাগুলো, আমার যদি হঠাৎ শারীরিক অসুবিধের জন্য বিরতি নিতে হয় তাহলে তার চিকিৎসা সেটা করতে হবে, সেখানেও কিন্তু অর্থনীতি জড়িত। আবার কি জড়িত, আমার সামাজিক স্বীকৃতি, আমার সামাজিক অবস্থান, এই জিনিসগুলো প্রত্যেকটাই অর্থনীতির সঙ্গে ভীষণভাবে জড়িত। তাহলে আমার যদি প্রাথমিকভাবে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জায়গাটা বজায় রাখে, আমি অনাবশ্যক যে চাপ স্ট্রেস সেই জায়গাটা থেকে অনেকাংশে কিন্তু লাঘব থাকব, এবং তখনই আমি আমার নির্দিষ্ট যে কর্মজগৎ সেখান থেকে অবসর হলেও তার যে আমার ভ্যাকুয়াম তৈরি হয়েছে, তার যে আমার একাকিত্ব বা তার যে আমার শূন্যতা তৈরি হয়েছে, সেটা আমার অন্য যে প্রোডাক্টিভ অ্যাসপেক্টস আছে, আমার অন্য যে গুণ আছে সেগুলোকে কিন্তু চর্চা করার সময় পাবো। কারণ আমার তখন আজকের দিন শেষ হলে কালকে আমি কিভাবে খাবো বা থাকবো এই চিন্তাটা থাকবে না। আর স্বাস্থ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে বয়সের সঙ্গে সঙ্গে যে অবসর, সঙ্গে বয়সজনিত সমস্যা আমাদের ক্রমশ আসতে থাকে বয়সের সঙ্গে, তাহলে নির্দিষ্ট সময়ের থেকে শারীরিক স্বাস্থ্যের জায়গাগুলোকে আমরা সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকব, এবং সাধারণভাবে আমার যে সুস্বাস্থ্যের যে যে ধরনের পরিকল্পনা, নির্দিষ্ট ব্যায়াম করা, শারীরিক ব্যায়াম, তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশন এক্সারসাইজ, তার সঙ্গে আমার কিছু হবি সেটাকে মেনটেন করা, হবি মানে সেটা সবসময় কায়িক শ্রম নাই হতে পারতে পারে,
1: ঠিক তাই,
0: আমার গল্পের বই পড়া, সামাজিকতা বিষয়বস্তুটাতে ভীষণ রকমের আবদ্ধ থাকা, আমরা যত দিন যাচ্ছি তত গ্যাজেট নির্ভর হচ্ছি,
1: তার বদলে অসামাজিক হয়ে পড়ছি আমরা প্রত্যেক,
0: তার জন্য আমরা নির্দিষ্ট যন্ত্রের উপর নির্ভর করছি, যন্ত্র নির্ভরই সামাজিকতা এখানের ক্ষেত্রে সব থেকে যেটা বেশি সমস্যায় আমাদের তৈরি হচ্ছে, বিশেষত আজকে যারা শিশু তাদের ক্ষেত্রে এটা খুব প্রবল, সেটা হলো গিয়ে তারা যে কোনো সময় ওটার থেকে নিজেকে অফ করে দিতে পারে, কিন্তু আমরা যদি সমাজ ব্যবস্থাকে দেখি বা সামাজিক মানুষের উপস্থিতিটা দেখি, সেখানে আমরা কিন্তু কাউকে অফ করে দিতে পারি না, ডিভাইসে আমি সব সুইচ বন্ধ করলে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।

0: ছিন্ন,
1: একদম
0: আমি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিন্তু বাড়িতে পাঁচটা মানুষ থাকে, স্কুলে 50 জন ছাত্র ছাত্রী আছে, বাসেতে আমার 30 জন সহযাত্রী আছে, আমি চাইলে কোনো রকম ভাবে কিন্তু তাদের থেকে আমাকে বিচ্ছিন্ন বা তাদেরকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারি না, যতটুকু সময়ই হোক। আমাদের কিন্তু সহাবস্থানে চলতে হয়। তাহলে এই সামাজিকতার জায়গাটা, সেটা যেন খুব ভালোভাবে মেনটেন্ড হয়, সেটা আমরা যত আগে থেকে শুরু করব পরবর্তী সময় সেটা তত ফলদায়ক হবে। আমি 60 বছর বয়সে অবসর নেব আমার কর্মজগৎ থেকে, সেখানে নির্দিষ্ট নেই যে আমি 59 বছরে গিয়ে শুরু করব এটা। আমার প্রাত্যহিক লাইফস্টাইলের সময়তেই আমি যত পারিপার্শ্বিক মানুষের সঙ্গে যুক্ত হতে পারবো, তত আমার এই অবসরকালীন যে শূন্যতা সেটা ভীষণ ফলদায়ক হিসেবে আমার কর্ম সম্পাদনের সঙ্গে যুক্ত হবে। আমার পারিবারিক ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে যে শূন্যতা অন্য মানুষজন পরিবারের শেয়ার করছিলেন কি দায়িত্ব পালন করছিলেন, আমরা বয়সের সঙ্গে সঙ্গে সেই দায়িত্ব কিছুটা ভাগ নেব।
1: ঠিক তাই,
0: সেটা দৈনিকের বাজার করা কি দোকান করাও যেরকম হতে পারে, সেমনি পরবর্তী প্রজন্মের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে। সামাজিকভাবে নিজের নয়, নিজেদের সন্তানরা বড় হয়েছে, তাহলে সমাজের ক্ষেত্রে আমরা কিছু অবদান রাখার জন্য একক বা গোষ্ঠী হিসেবেও আমরা কিছু অবকাশ যাপন করতে পারি, যেখান থেকে অন্য মানুষের কিছু সেখান থেকে পাওনা হবে, কিংবা অন্য মানুষকে আমরা কিছুটা সহায়তা দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা পরিকল্পনা করতে পারতে পারি এবং তাতে করে নিজেদের এবং সমাজের দুজনেরই কল্যাণ হবে, এটা আশা রাখি।
1: ঠিক, যে দিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে কি কি প্রস্তুতি আমরা নিতে পারি অবসরকালীন সময়, এবং আপনি যেটা বললেন যে একটা হচ্ছে স্থায়ী অবসর এবং একটা সাময়িক অবসর, আপনার কাছে যদি জানতে চাই যে স্থায়ী অবসর যে সময়টায় আমার দীর্ঘ কর্মজীবন থেকে একেবারে বিরতি, সেই সময় আমার প্রোডাক্টিভিটিটা আমি কিভাবে বাড়াবো, আর কি কি সঙ্গে আমি থাকতে পারি আমার বাকিটা জীবন মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ কেটে ভালো থাকতে পারবো।
0: ঠিক, খুব উপযুক্ত প্রশ্ন আজকের সময়ের জন্য। আমরা যদি দেখি বিগত সময় থেকে আজকের সময়, তাহলে মানুষের আয়ু দীর্ঘ হয়েছে, এবং আয়ু দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে অবসরের যে বয়স সেটাও কিন্তু ক্রমশ বাড়তে থেকেছে। বেশ কিছু বছর আগে 55-58, সেখান থেকে আজকে 65-75 বছর পর্যন্ত কর্মজীবন দীর্ঘায়িত হয়েছে। দীর্ঘায়িত হয়েছে যেহেতু গড় আয়ু বেড়েছে, সেখানে তাহলে সুস্থ থাকার যে অংশ সেটাও বেড়েছে। সুস্থ থাকার অংশের সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও ভালো থাকার জন্য যে যে জিনিসগুলো করতে হবে, সেটা হচ্ছে প্রথম থেকে আমাদের শরীর চর্চার জায়গাটায় নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। শরীর চর্চা মানেই খুব ভারী লোহা তুলে ফেললাম, জিমে গিয়ে কাটিয়ে ফেললাম, এটা বিষয় না, কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকাটা যেন আবশ্যিকভাবে লক্ষ্য হয়। মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। সুস্থতার শারীরিক, মানসিক, সামাজিক তিনটে হচ্ছে স্তম্ভ। মানসিকভাবে সুস্থ থাকার জন্য সোশ্যাল কানেক্টেডনেস, এই জিনিসটাতে আমি বরাবর সবাইকে বলি যে যোগ রাখতে। আর তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা, সেটা হচ্ছে নির্দিষ্ট ধরনের জীবনশৈলী সেটা অভ্যাস করা, সেটা দুটোরই মিলিত সম্মিলিত রূপ। সেখানে যেরকম তিনি তার পরিবারকে কিছুটা সময় আবশ্যিকভাবে দেবেন, যাতে করে তাদের কোহেশনটা বজায় থাকে, একে অপরের ওপর নির্ভরশীলতাটা বজায় থাকে, একই সঙ্গে তিনি তার যে হবি, যেটা হয়তো তিনি কর্মজগতের সময়তে পুরোপুরি অভ্যাস করতে পারেননি, তার শারীরিক সক্ষমতা অনুযায়ী সেই জায়গাটাতে তিনি ফোকাসড হবে।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমরা কথা বললাম অবসর নিয়ে, এবং অবসরে মানসিক স্বাস্থ্য আমরা ভালো রাখবো কি করে সেই নিয়ে ডাক্তারবাবু বিস্তারে জানালেন। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন হুগলি জেলার মানসিক স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।
0: নমস্কার।
2: মজদুর মণ্ডলীর আসর আজ এখানেই শেষ হল।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গাইরের অনুষ্ঠান ভালোবাসা। ভালোবাসা ছবির পর এবারে ছবি আমার তুমি, দ্বৈতকণ্ঠে গিয়েছেন বাপি লাহিড়ী ও রিমা লাহিড়ী।

0: ক্রিকেটের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস টসে জিতে ব্যাট করছে। কোচিতে আইএসএল ফুটবলে এফসি গোয়া কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি। ভারত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে একটি রূপসহ 10টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে তারা 7 ওভারে 2 উইকেটে 63 রান করেছে। 12 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করে সানরাইজার্স লীগ তালিকায় তৃতীয় এবং চেন্নাই 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে রয়েছে। আইপিএল ক্রিকেটে আগামীকাল রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে রাজস্থান লীগ তালিকায় ষষ্ঠ এবং সম সংখ্যক ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে লখনৌ 10 দলের লিগে সবশেষে রয়েছে। মোহনবাগান জেসি মুখার্জি ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। হাওড়ার ডুমুর জলায় আজ প্রি কোয়ার্টার ফাইনালে মোহনবাগান 139 রানে রাজস্থান ক্লাবকে হারিয়ে দেয়। ভবানীপুর কালীঘাট ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব এই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনালে ভবানীপুর ক্লাব 5 উইকেটে মোহামেডান স্পোর্টিংকে, কালীঘাট ক্লাব 4 উইকেটে এরিয়ানকে এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাব 35 রানে বরিশাল স্পোর্টিংকে পরাজিত করেছে। শ্রীহট্টে দ্বিতীয় ক্রিকেট টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানকে জিততে হলে 437 রান করতে হবে। তৃতীয় দিনে আজ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস 390 রানে শেষ হয়। মুশফিকুর রহিম 137 রান করেন, টেস্টে এটি তার 14তম শতরান। বাংলাদেশের প্রথম ইনিংসে 278 রানের জবাবে পাকিস্তান করেছিল 232 রান। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে এফসি গোয়া কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য। গোয়া 12 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লীগ তালিকার সপ্তম স্থানে রয়েছে। কেরালা ব্লাস্টার্স 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে যে সমস্ত দর্শক বঞ্চিত হয়েছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ দেখতে গিয়ে তিনি বলেন, ওই ঘটনা বাংলার ক্রীড়া ক্ষেত্রে এক লজ্জাজনক অধ্যায়। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, যারা জড়িত তাদের কেউ ছাড়া পাবে না।
1: যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কাল্পিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ হবে।
0: বাংলার ক্রীড়া ক্ষেত্রকে রাজনীতিমুক্ত করারও বার্তা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। গান্ধীনগরে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত 1টি রূপো 9টি ব্রোঞ্জ সহ 10টি পদক নিয়ে তাদের অভিযান শেষ করেছে। মহিলাদের 53 কেজি স্ন্যাচ ইভেন্টে ভারতের হয়ে একমাত্র রূপো পেয়েছেন জ্ঞানেশ্বরী যাদব, পাশাপাশি সামগ্রিক ফলাফলের ভিত্তিতে 1টি ব্রোঞ্জ পদকও পেয়েছেন তিনি। এছাড়া পুরুষদের 71 কেজি বিভাগে অজিত নারায়ণ 2টি ব্রোঞ্জ পদক জয় করেন। মহিলাদের 77 কেজি বিভাগে 3টি ব্রোঞ্জ পদক জিতে সঞ্জনায় নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। রোমে ইতালিয়ান টেনিস ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুটকে 6-4, 6-4 সেটে পরাজিত করে জ্যানিক সিনার ইতালিয়ান ওপেন খেতাব জয় করেছেন। এই জয়ের সুবাদে 1976 সালে আদ্রিয়োনা পানাত্তার পর জ্যানিক সিনারই প্রথম ইতালীয় পুরুষ খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করলেন। শেওড়াফুলি তরুণ সংঘের উদ্যোগে গতকাল সারা বাংলা আমন্ত্রণমূলক দেহ সৌষ্ঠব ও মেন্স ফিজিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 5টি ওজন বিভাগে 150 প্রতিযোগী অংশ নিয়েছিলেন। হাওড়ার অভিষেক গুপ্ত চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স আপ হয়েছেন নদিয়ার অভিজিৎ বিশ্বাস। খেলার খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর রাত 10টায়।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথম শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতে পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও শিল্প সহযোগিতা ক্ষেত্রে সুযোগ আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানিভরিতে সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু, আহত আরও

0: সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, পরিবেশ বান্ধব শক্তি থেকে জলবায়ু, সামুদ্রিক অর্থনীতি থেকে পরিবেশ বান্ধব জাহাজ চলাচল, সব ক্ষেত্রেই দুদেশের অংশীদারিত্ব এক নতুন মাত্রায় পৌঁছেছে। নরওয়ের প্রযুক্তির সঙ্গে ভারতের প্রতিভা, উন্নয়নের গতি ও মাপকাঠি ব্যবহার করে ভারতীয় কোম্পানিগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, গত বছর তাঁর নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগামে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটে সেই সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান শ্রী মোদী। উভয় প্রধানমন্ত্রী আজকের দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। এর মধ্যে আছে স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো, মহাকাশ ক্ষেত্রে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নরওয়ের মহাকাশ কেন্দ্রের মধ্যেও একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সহযোগিতা সংক্রান্ত একটি ত্রিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ভারত ও নরওয়ে ভারতের ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে দক্ষিণী বিশ্বের দেশগুলিকে মানব সম্পদ উন্নয়নে বিশেষভাবে সাহায্য করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
1: আজ নরওয়ে আর ভারতকে বিজনেস আর রিসার্চ কমিউনিটি কে বিচ হোনা ইয়ে মেরে লিয়ে বহুত খুশি কি বাত হ্যায়। কুছ সাথিও কো জো সুনা ইয়ে সুনকার ই বিশ্বাস হোতা হ্যায় কি হামারি পার্টনারশিপ কি নীব বহুত হি মজবুত হ্যায়। ইয়ে কেবল সম্ভাবনাও কি নহিঁ, ইয়ে এক প্রুভন পার্টনারশিপ হ্যায়। আজ জব ফুড फ्यूअल और फर्टिलाइजर सिक्योरिटी एक प्रकार से ग्लोबल चैलेंज बन गई है, तो भारत और नॉर्वे इनका मिलकर समाधान कर रहे हैं।
0: নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অসামান্য নেতৃত্বের কথাও স্বীকার করেন তিনি। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের অভিন্ন মতাদর্শ এবং আলোচনা ও কূটনীতির অঙ্গীকারবদ্ধতা পুনর্ব্যক্ত করেন। পরে শ্রী মোদী নরওয়ের রাজা হ্যারোল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েন অর্ডার অফ মেরিটে ভূষিত করেন। প্রধানমন্ত্রী এখন অস্ট্রোয়ে নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। দুদেশের সরকারের প্রতিনিধি ছাড়াও শিল্প, শিক্ষা ও গবেষণা সংস্থাগুলির প্রতিনিধিরাও এতে যোগ দিচ্ছেন। বাণিজ্য, উদ্ভাবনা, সুস্থায়ী উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা চলেছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই সম্মান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জগত প্রকাশ নাড্ডা, পীয়ূষ গোয়েল, মনোহরলাল এবং কিরেন রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন শ্রী মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার কমান্ডার গ্রাস ক্রসে ভূষিত হওয়ায় বিজেপি তাকে অভিনন্দন জানিয়েছে। বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এটি 31তম আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌপরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নতুন রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। দেশের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ পরিষদ এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে পারস্য উপসাগরীয় খাঁড়ি কর্তৃপক্ষের অফিসিয়াল অ্যাকাউন্ট বর্তমানে চালু রয়েছে। এই পদক্ষেপের ফলে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজের উপর নজরদারি ছাড়াও সুসম্পিত কার্যক্রম এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা সম্ভব হবে। ভারতের পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা ক্ষেত্রে ক্রমবর্ধমান সুযোগ সৃষ্টি নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এক উচ্চ পর্যায়ের মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পারমাণবিক শক্তি ও উন্নত প্রযুক্তি ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা বাড়াতে সেদেশের পরমাণু শিল্প, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট আধিকারিকরা আলাপ আলোচনা

করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।

0: কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, খুব শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। মহারাষ্ট্রের পালঘর জেলার ধানীভরিতে ট্রাক ও কন্টেনারের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩, সংকটজনক অবস্থায় অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ১০০রও বেশি যাত্রী নিয়ে মুম্বাই আমেদাবাদ জাতীয় সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সেটিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী ছিলেন এবং সরু রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে ট্রাকটি যাচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় এত প্রাণহানি হওয়ায় শোক প্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁর ছত্তিশগড় সফরে বাস্তার জেলার নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধনী করেছেন। আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী শহীদ বীর গুন্ডাধুরের নামে এই কেন্দ্রের নামকরণ করা হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার উপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইট সহ পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পাঁচ দেশ সফরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়েতে প্রথম সফরে, ভারত নরওয়ে সম্পর্ক।
1: আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে বৈষ্ণবী। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने नॉर्वे के प्रधानमंत्री योनस गौर स्टोर से ओस्लो में वार्ता की। द्विपक्षीय संबंधों को स्वच्छ ऊर्जा और समुद्री अर्थव्यवस्था पर केंद्रित करते हुए पर्यावरण अनुकूल रणनीतिक साझेदारी के स्तर तक ले जाने पर सहमति। प्रधानमंत्री मोदी को नॉर्वे के राजा हेराल्ड पंचम ने सर्वोच्च नागरिक सम्मान ग्रैंड क्रॉस ऑफ द रॉयल नॉर्वेजियन ऑर्डर ऑफ मेरिट से सम्मानित किया। सरकार ने इबोला के प्रकोप के मद्देनजर हवाई और समुद्री बंदरगाहों पर निगरानी और तैयारी के उपाय लागू किए। और केंद्रीय मंत्री जितेंद्र सिंह ने अमरीकी उद्योग प्रतिनिधिमंडल के साथ परमाणु ऊर्जा सहयोग और भारत में निजी निवेश के अवसरों पर वार्ता की। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी की नॉर्वे की पहली यात्रा के दौरान दोनों देशों ने भारत नॉर्वे संबंधों को पर्यावरण अनुकूल रणनीतिक साझेदारी में उन्नत करने की घोषणा की है। आज ओस्लो में प्रधानमंत्री जोनास गेहर स्टोर के साथ प्रतिनिधि मंडल स्तर की वार्ता के बाद एक संयुक्त बयान में प्रधानमंत्री मोदी ने इस बात पर प्रकाश डाला कि ये साझेदारी स्वच्छ ऊर्जा से लेकर जलवायु लचीलापन, नीली अर्थव्यवस्था से लेकर हरित शिपिंग तक के क्षेत्रों में सहयोग को बढ़ावा देगी। उन्होंने आशा व्यक्त की कि भारत की क्षमता, गति और प्रतिभा का उपयोग करते हुए नॉर्वे की प्रौद्योगिकी और पूंजी के सहयोग से भारतीय कंपनियां वैश्विक समाधान विकसित करेंगी। प्रधानमंत्री मोदी ने आतंकवाद

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি অনন্ত, শিল্পী লতা মঙ্গেশকর।

0: कभी तो हंसाए।
1: এবারে ছবি প্যার কা মৌসুম, শিল্পী লতা মঙ্গেশকর ও সহশিল্পীবৃন্দ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। একটু পরে শুনবেন আবহাওয়ার খবর।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশেপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, বিকাল অথবা সন্ধ্যাবেলা কোনো কোনো এলাকায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৯.২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৮%, সর্বনিম্ন ৬২%। সারাদিনে বৃষ্টি হয়নি, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।

এখন শুনবেন আগামীকাল গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা হাঁস ও মুরগি পালন বলবেন ডক্টর কেশব চন্দ্র ধারা, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা দাঁত ও মুখের সার্বিক স্বাস্থ্য বলবেন ডাক্তার পার্থ প্রতিম চৌধুরী, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সৌরভ সাহা, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার, 8:00 জানা অজানা, কথিকা জাদুঘর জমজমাট বলবেন ডক্টর সীমা মুখোপাধ্যায়।

দুর্বা দে বেলা ১০টায় গানের ভেলা, উপস্থাপনা বিদিশা রায়, বেলা ১১টায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও সায়নী মজুমদার, দুপুর ১২টায় বাংলা আধুনিক গান শিল্পী দেবস্মিতা দাস, ১২টা বেজে ১৫ মিনিটে লোকগীতি শিল্পী অমর পাল, ১২টা বেজে ৩৫ মিনিটে উনজমির তুনো ফসল, মাশরুম চাষ বিষয়ে বিদিশা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ঈশিতা দাস অধিকারী, ১টায় নির্বাচিত নজরুল গীতি, ১টা বেজে ৫০ মিনিটে মাননীয় সুউপস্থাপনায় মৌলী দাশগুপ্ত, ২টা বেজে ৩০ মিনিটে সাঁওতালি সঙ্গীত কুনারাম বান্ডি ও সহশিল্পীবৃন্দ, সাঁওতালি প্রচলিত গান আখড়ারে দোলমাদোল এর সঙ্গীতালেখ্য পর্ব ২ সংকলন কালেন্দ্রনাথ মান্ডি, পরিবেশনা সুডাম সরেন ও সহশিল্পীবৃন্দ, মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, লাবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ, সোমবারী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, ২টায় প্রথম অধিবেশনের সমাপ্তি, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে ৫টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা নবনীতা রাহা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, ৫টা বেজে ৩০ মিনিটে বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর হিসেব বিভাগ বিষয়ে শিক্ষাদান করবেন শেউলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ব্রজগোপাল দাস, সঙ্গে থাকবেন ২ বিদ্যার্থী, সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি লোকগীতি পরিবেশনা চন্দ্র মুর্মু ও সহশিল্পীবৃন্দ, ৬টা বেজে ১৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি বইবাজারের সেকাল ও একাল বিষয়ে কালীপদ হেমব্রমের সাক্ষাৎকার, ৬টা বেজে ৪০ মিনিটে কৃষি কথার আসর, ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ বিষয়ে মনিদীপ্ত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, সন্ধে ৭টা বেজে ১০ মিনিটে তর্জাগান পরিবেশনায় সুখদেব হালদার ও সহশিল্পীবৃন্দ, ৭টা বেজে ৩০ মিনিটে সমীক্ষা বলবেন আবাহন দত্ত, রাত ৮টায় আজকের প্রসঙ্গ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন, ৮টা বেজে ১৫ মিনিটে শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, ৮টা বেজে ৩০ মিনিটে কথায় কাহিনী সম্পাদক কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, রাত ৮টা বেজে ৪৫ মিনিটে অর্থনীতি দুনিয়া, অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা নিয়ে আলোচনা প্রথম পর্ব, অংশগ্রহণে চঞ্চল মজুমদার দেবাশিস ঘোষ, রাত ৮টায় শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল শিল্পী সংযুক্তা বিশ্বাস, রাত ৯টা বেজে ৩০ মিনিটে শ্রবণী স্বরচিত কবিতা পাঠে শুভাশিস ভাদুড়ি, স্বরচিত গল্প পাঠে শান্তা মুখোপাধ্যায়, রাত ৮টায় বাংলা ছায়াছবির গান, ১০টায় বাংলা ছায়াছবির গান, ১০টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার, ১০টা বেজে ৪৫ মিনিটে বাংলা আধুনিক গান শিল্পী দেবস্মিতা দাস, রাত ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী, রাত ১২টা বেজে ১০ মিনিটে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টা বেজে ১৫ মিনিটে সুবোধ্য সঙ্গীত সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী, ৬টা বেজে ২৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত পল্টু বিশ্বাস, ৬টা বেজে ৩৫ মিনিটে রামচরিত মানুষ ১১৫ পর্ব, ৬টা বেজে ৪৫ মিনিটে শ্যামার সঙ্গীত কল্যাণ চট্টোপাধ্যায়, সকাল ৭টা বেজে ১০ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, ৮টা বেজে ৩০ মিনিটে নজরুল গীতি দেবস্মিতা দাস, ৮টা বেজে ৫০ মিনিটে লোকগীতি মলয় ঘোষ, সকাল ৯টা বেজে ১০ মিনিটে রসধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, বেলা ১০টা বেজে ১৫ মিনিটে অঞ্জুমান উপস্থাপনায় সাইস্তা নাচ, বেলা ১১টায় পাশ্চাত্য সঙ্গীত সংযুক্তা নন্দী, দুপুর ১২টায় সুরভি, ১২টা বেজে ২০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, দুপুর ১টা বেজে ১০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, ২টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল শিল্পী সংযুক্তা বিশ্বাস, বিকেল ৩টায় প্রথম অধিবেশনের সমাপ্তি, বিকেল ৫টা বেজে ১০ মিনিটে সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পল্টু বিশ্বাস, ৫টা বেজে ২০ মিনিটে উর্বশী উপস্থাপনায় দীপজানী রায়চৌধুরী, সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে হিন্দি অনুষ্ঠান, ৬টা বেজে ৩০ মিনিটে হিন্দি অনুষ্ঠান, সন্ধে ৭টা বেজে ১০ মিনিটে নজরুল গীতি দেবস্মিতা দাস, ৭টা বেজে ৩০ মিনিটে দর্পণ, রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান, ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান,

বেজে 30 মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট, রাত 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান, 12টায় দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 8 মিনিট হয়ে 43 সেকেন্ড। জয় হিন্দ।